আর মা পিতা পাই সুত বন্ধত আর সুন গ্রহ কিনা রাও তন তে প্রাণ হোত জব নারে তের কো প্রেত পুকার আদ ধরি কো নে রাখে করতে দেখ নিকার মৃগ কৃষ্ণা জো জগ রচনা যে দেখো হৃদয় বিচার কহু নানক পজ রাম নাম নিত জাতে হোত উদার দেবদারি মে

রাহাও মিছন মোরিয়া অনক ও মেরিয়া বিচ উমন ক্রিয়া সগল বটরিয়া বিরখ ইক করিয়া বউ বন্দে পরিয়া ফির সাধ সফ।